0: হ্যাঁ, তো সিসার এজেন্ট রয়েছে অফিসে।
1: হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম।